0: তোমরা দেখেন দেখে বাবা আছে কাশ্মীর মুসলমান কোনটা হাত
1: حق تو فریاد بزن.